আবার আবার ওই যে তু ভালো জিনিস পাঠিয়েছো, ভালো কথা, ভালো জিনিস পাঠিয়েছো তো ভালো কথা, ঠিক আছে। তো এই নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার?